0: ভয় এরা বক তো করলাম নিশ্চয় কি করতে বুতা কুপ সে এমিরা যা সেই কিয়া বুতা বি কারোলা সিঙ্গা বুক বি এমিরা যা বুতা বি পুজে নেই সব দরবার কা সারি ই দু অ্যাটাক বার বার বি শ্রীলাসা বুতা ফ্লাঙ্কি ই পাসো লা বুতা ইয়া পাসো গ্রে ওয়াপস বুতা বিজনেস মারো কি জারাবতো গেরি জারাবতো গেরি গেরি গেরি গেরি গেরি জারাবতো Money, money, boots on my dad. Both of us put up the shop. Pazwal, that's a pazwal. But that's a pazwal.
1: Sono le 5 e 3 minuti.